0: কলকাতা নাইট রাইডার্স 8 মিনিট হর মাথে হ্যায় জতকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুজা পায়দান মাথে হ্যায়। আখির মায় খাস সমাচার একর ফেরু শুনলি রাও। কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল খরিফ বিপণন সিজন 2026-27 আৰু 14 শাখানা সরকারী মূল মায় বধোতরী রি মঞ্জুরি দিনি। CBSE 12th কক্ষারা ইমতিহান রো নতিজো জারি কিনো, লড়কিয়াঁ বাজি মারি। মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা কহো, যমুনা নদী রো পানি পাইপ লাইন রে জরিয়ে রাজস্থান লাওণ রি মিয়াদ তে করিচি। আর প্রদেশ রা আতুণী আর লঙ্কা উগনি হলকা মায় জবরদস্ত গরমি। ফলৌদী আর জয়সলমের মায় পারো 46 ডিগ্রি সেলসিয়াস রে পার পুগিও। ইসাগে প্রাদেশিক সমাচার বুলেটিন পুরো ফিও। নমস্কার।
1: मीडियम वेव 326.79 मीटर अर्थात 918 किलोहर्ट्ज़ पर हम आकाशवाणी सूरतगढ़ की कॉटन सिटी चैनल से बोल रहे हैं। संध्या के 7 बज चुके हैं। प्रस्तुत है ग्रामीण श्रोताओं के लिए उनका दैनिक कार्यक्रम चौपाल।